খালাখন লিখানি হওয়া এখন এ রাখিনি মাতাকি হালে লামর শুনুন লাথালিয়াওয়ে nithanua mingola zetampa ni mujesti valapena nyo miyo waka kitya wala kihira na mwane kinra wira kasaiva vala nyungo mununla masimbaredi waka pili ntaro sikina murumwako vara mwanene mansinyo mi awaka rowa halai vavale yande nana kwani upai.